0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা শরতের আকাশে রোদ ঝলমলে আর হিমেল হাওয়ার এই বিকেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা? ভালো তো? SBS বাংলার এই অনুষ্ঠানটি মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উড়াঞ্জারি উই উড়াং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দেই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 0439-799-767 নাম্বারে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439-799-767 নাম্বারে। আমাদের জানান অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আমাদের এক ঘন্টার এই অনুষ্ঠানের শুরুতেই থাকবে শীর্ষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। কেমন হতে যাচ্ছে এবারের বাজেট, কি বলছেন ট্রেজারার জিম চামস, থাকবে এই বিষয়ে একটি সাম্প্রতিক প্রতিবেদন। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ভ্যাকসিন নেওয়া জরুরি এ সম্পর্কে। থাকবে সাউথ এশিয়া এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনোজ্ঞ প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর সহ থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় দুর্দান্ত গান সহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সব কিছুর আগে শীর্ষ খবর। শীর্ষ খবরের শুরুতেই অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়ান কনস্যুলার কর্মকর্তারা হান্টার ভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজে থাকা 4 অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করছেন। তারা অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর স্টেট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রুজ জাহাজটির সব যাত্রীদের জন্য 42 কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে।
3: So the boat is off the coast of the Canary Islands in Tenerife, and there are smaller medical assessments are taking place, and there are small boats that are taking passengers to shore and directly into the repatriation flights. This is an active operation with incredible coordination led by the Spanish, with support from the Netherlands.
2: Treasurer জিম চামার্স বলেছেন আসন্ন বাজেটে দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হবে এবং একই সাথে তিনি অস্ট্রেলিয়ানদের বড় ধরনের স্বল্পমেয়াদী নগদ সহায়তার আশা না করতে সতর্ক করেছেন। আগামীকালের ফেডারেল বাজেটে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, নেগেটিভ গিয়ারিং এবং ট্রাস্ট ফান্ডের কর ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিস্তারিত এখনও পরিষ্কার নয়। ডক্টর চামার্স SBS-কে বলেছেন বাজেটে এমন কর সংস্কার থাকবে যা আবাসন বাজার ও কর ব্যবস্থার মধ্যে আরও ন্যায্যতা আনতে সহায়তা করবে।
4: We have to see what's in the budget on Tuesday night. You know, we've made it really clear that when it comes to some of the issues that have been speculated about, our focus in housing is on housing supply. The challenge begins there, but it doesn't end there. The status quo in the housing market and the tax system is unfair, and that makes it unacceptable to us. We will respond to some of those legitimate concerns that people have about intergenerational fairness and other issues.
2: One Nation Party জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের ফেরার আসনে উপনির্বাচনে ঐতিহাসিক জয়ের পর তারা এখন পশ্চিম সিডনিতে কার্যক্রম বিস্তৃত করছে। এই ফলাফলে প্রার্থী ডেভিড ফার্লি ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষে ওয়ান নেশনের প্রথম নির্বাচিত এমপি হয়েছেন। এর মাধ্যমে ওই গ্রামীণ আসনে কোয়ালিশনের কয়েক দশকের আধিপত্যের অবসান হয়েছে এবং বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেলরের উপর চাপ বেড়েছে। দলটি এখন লেবার পার্টির দখলে থাকা বিভিন্ন আসনে প্রার্থী দিতে চায়, যার মধ্যে রয়েছে পশ্চিম সিডনির এনার্জি মিনিস্টার ক্রিস বোয়েনের ম্যাকমাহন আসন। ওয়ান নেশন এমপি বার্নাবি জয়েস চ্যানেল সেভেনকে বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হতাশ অস্ট্রেলিয়ানদের মধ্যে দলটির প্রতি সমর্থন বাড়ছে। অস্ট্রেলিয়ার খাদ্য ও দৈনন্দিন পণ্য খাত সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের শিগগিরই বেশি দাম দিতে হতে পারে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল ও সার পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অস্ট্রেলিয়ান ফুড অ্যান্ড গ্রোসারি কাউন্সিল বলেছে তাদের সদস্যরা কয়েক মাস ধরে বাড়তি খরচ নিজেরা বহন করছে, কিন্তু এখন পরিস্থিতি টেকসই থাকছে না। এবার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরান জানিয়েছে তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জবাব পাঠিয়েছে, সেখানে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা এবং লেবাননে হিজবুল্লার উপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। তেহরান আরও চায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল পুনরায় শুরু করার নিশ্চয়তা দেয়া হোক, যাতে সামরিক উত্তেজনা আর না বাড়ে। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানিকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কূটনীতিকে সুযোগ দিচ্ছেন। ভিয়েনায় ইউরোভিশন সপ্তাহ শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা টারকোইজ কার্পেটে হাঁটার সময় হাজারো ভক্ত সেখানে জড়ো হন। অস্ট্রেলিয়ার প্রতিনিধি ডেল্টা গুডরেম ইউরোপ জুড়ে আসা শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ডেনমার্ক, ফিনল্যান্ড ও ফ্রান্সের জনপ্রিয় প্রতিযোগীরাও উচ্ছ্বসিত দর্শকদের শুভেচ্ছা জানান। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আজকের ফিচার। এবারের বাজেট নিয়ে সহকর্মী সিকদার তাহের আহমেদ পরিবেশন করছেন সাম্প্রতিক একটি প্রতিবেদন।
5: আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
6: ব্যয়ের চেয়ে সাশ্রয় বেশি, ট্রেজারার জিম চালমার্স বলেছেন আসন্ন বাজেট হবে তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট। ফেডারাল ট্রেজারার জিম চালমার্স প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এবার তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট উপস্থাপন করবেন, যেখানে প্রতিটি খাতে সাশ্রয়ের ব্যবস্থা থাকবে। নেগেটিভ গিয়ারিং এবং ক্যাপিটাল গেইনস ট্যাক্সে সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে সরকার বলছে, এই বাজেটটি অস্ট্রেলিয়ার অর্থনীতির সামনে থাকা অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তৈরি করা হচ্ছে। আসন্ন ফেডারাল বাজেট নিয়ে একটি প্রতিবেদন। তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেডারাল সরকার এমন একটি বাজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে যেটিকে ট্রেজারার জিম চালমার্স তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট বলে উল্লেখ করেছেন।
7: This will be a really responsible budget focused on resilience and reform. There'll be a productivity package, there'll be a tax reform package, and there'll also be a very substantial savings package as well.
6: বাজেটে স্বাভাবিকের তুলনায় বেশি বা মোট সাশ্রয় আসার সম্ভাবনা রয়েছে, যেখানে ট্রেজারার জিম চালমার্স আরও সংযত ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে উচ্চ মুদ্রাস্ফীতি ও পণ্যের দামের কারণে কিছু অতিরিক্ত রাজস্ব আসতে পারে, এমন প্রত্যাশার মধ্যেই তিনি বলেছেন অতিরিক্ত যে আয় হবে তা পুরোপুরি সঞ্চয় করা হবে।
7: We will save more than we spend. And we will bank the upward revisions to revenue as well. We did this in December in the mid-year update, and we will do it again in May. I understand and I appreciate that there is a lot of interest in tax reform in this budget. That's welcome from my point of view. What you will see in the budget is in gross terms, there will be more dollars in savings than dollars in revenue upgrades. There will also be more dollars in savings than dollars in tax reform.
6: অতিরিক্ত কর ছাড়ের সম্ভাবনা নিয়ে জল্পনাকে গুরুত্ব দেননি ট্রেজারার জিম চালমার্স। তিনি বলেছেন, ইতিমধ্যে আইনে থাকা আয়কর কমানোর সিদ্ধান্ত অনুযায়ী পয়লা জুলাই থেকে সপ্তাহে $5 এবং পরের বছর আরও $5 করে করছাড় কার্যকর হবে। এদিকে মেলবোর্নে অস্ট্রেলিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে শ্যাডো ট্রেজারার টিম উইলসন বলেছেন, সরকারের এই করছাড় অস্ট্রেলিয়ানদের অর্থনৈতিক চাপ কমানোর জন্য যথেষ্ট নয়।
8: Those tax cuts didn't even come close to returning bracket creep. By the time of the December budget update last year, just 7 months after the last federal election, the tax cuts Labor took to the last election had already been wiped out by the Treasurer's active inflation agenda. That's why over their time in government, the Albanese government is the highest taxing government in Australian history, and why personal income taxes in particular are at the highest level as a share of the economy ever.
6: নির্বাচনী প্রতিশ্রুতিতে নেগেটিভ গিয়ারিং এর পরিবর্তন না আনার কথা বলা হলেও ট্রেজারার জিম চালমার্স বলেছেন, এবারের বাজেটে প্রজন্মগত অর্থনৈতিক চাপের উপর গুরুত্ব দেওয়া হবে। বাজেটকে ঘিরে আলোচনা চলাকালে ক্যাপিটাল গেইনস ট্যাক্স ও নেগেটিভ গিয়ারিং এর সম্ভাব্য পরিবর্তন নিয়ে জল্পনা দেখা গেছে। এ বিষয়ে অবস্থান পরিবর্তন করলে ভোটারদের আস্থার উপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।
7: Yeah, our responsibility is to calibrate the budget to the conditions, to understand and respond to the very real pressures that people are under now and in intergenerational terms as well. And you build trust by taking the right decisions for the right reasons and explaining. If you've come to a different view over time, being up front and explaining why that has been the case.
6: প্রজন্মগত অর্থনৈতিক চাপ সামনে রেখে পারিবারিক ট্রাস্ট থেকে আয়ের উপর কর বাড়ানোর সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। নাইন নেটওয়ার্কের সানরাইজ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বার্নাবি জয়েস বলেছেন, এ ধরনের পদক্ষেপ দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসা মানুষের উপর অন্যায্য প্রভাব ফেলবে।
9: Who, after they have paid tax on their income, invest in capital assets so their children can have a better life by handing across an asset to them because they went without. They didn't buy the new boat, they didn't go on the trip, they didn't buy the new car, they put their money away for other people who come after them. And what's happening now is Uncle Jim has run out of money, he's desperately looking for it, so he's going to the prudent people and ripping it off them.
6: Shadow Treasurer Tim Wilson বলেছেন, স্টেজ থ্রি করছাড় নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার পর সরকার এখন অস্ট্রেলিয়ার অর্থনীতির নিয়ন্ত্রণ হারাচ্ছে।
8: Jim Chalmers is now actively telling us he needs to break trust to build trust so that he can target trusts. The economic follow through is real. Last financial year, 8 businesses collapsed every business hour. It is clear the treasurer has lost control of the economy. Policy is heading in one direction, the Reserve Bank in the other, and Australians are being caught in between.
6: Finance Minister Katie Gallagher বলেছেন, National Disability Insurance Scheme বা NDIS এবং Private Health Insurance Rebate ছাড়াও প্রতিটি সরকারি খাতেই সাশ্রয়ের সুযোগ চিহ্নিত করা হয়েছে।
10: The budget will also include $2.7 billion in savings in 29-30 from reduced spending on external labour and non-wage spending like travel and property, hospitality across the APS. And it'll also have significant savings from unallocated funding across a number of departments. It will also include reprioritisation within defence, which the DPM has taken you through, and also an effort around reducing fraud and non-compliance across MBS and PBS. And so just, I guess, the message I'm saying there is, and I've been asked this in the last few days, is there will be savings across every portfolio. We've looked everywhere for savings.
6: Treasurer Jim Chalmers বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপের অংশ হিসেবে বাজেটে জ্বালানি কর কাটছাড় জুনের পর বাড়ানোর কোনো সিদ্ধান্ত থাকবে না।
11: শ্রোতা বন্ধুরা শুনছিলেন এবারের বাজেট নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনটি সহকর্মী শিকদার তাহের আহমেদের পরিবেশনায়। এবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আরও প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
12: Bike sputtering on me.
13: That's not what you want on a cross-country trip.
12: Yeah, you're telling me. Looks like my journey ends here.
13: Nah, mate. You ride with Geico Motorcycle Insurance and got their 24/7 emergency roadside service. They'll fix your bike right up. Where you headed, anyways?
12: Oh, I'm going to Cromhenge. You ever been?
13: Nah, can't say I have.
12: It's like Stonehenge, but shiny.
14: It feels good to ride with help. It feels good to Geico. Emergency roadside service is optional coverage.
15: Why do people want to be at work? To feel heard, appreciated, part of something, and to know there's a career path for everyone. Inclusive workplaces are linked to increased innovation, productivity, and employee satisfaction. Make your organization a place where people want to be. For inclusion and diversity training, visit inclusion-program.com.au.
16: SBS Audio.
17: 어천대 어느스탄 촌대 레자본.
18: 了解澳大利亚, 准备好了吗?
19: SBS Chill.
20: SBS Pop Asia. Non-stop Asian pop.
21: Can you describe that feeling for people who haven't experienced it?
22: SBS Hindi uplabd karvata hai.
23: Far from the partisan politics of.
24: 정바 추는 샤티로 베시 바샤에. 제샤테 앞날 프리어숍 간 아르 더카리 비쇼에 다룬 숍 podcast 로에체. Download 코론 SBS Audio app 어터바 visit.
16: sbs.com.au/audio.
11: SBS বাংলা শ্রোতাদের আবারও এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে পরিবেশন করছি আজকের অনুষ্ঠানের বাকি অংশ। সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। যারা অনুষ্ঠানটি মিস করবেন তারা পুনরায় শুনতে পাবেন আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। আজকের বাকি অনুষ্ঠানে থাকবে আরও কিছু প্রতিবেদন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরি এ সম্পর্কে একটি প্রতিবেদন। থাকবে সাউথ এশিয়া এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনোজ্ঞ প্রতিবেদন। এছাড়া আমাদের কলকাতার প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় পরিবেশন করবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর। থাকছে জনপ্রিয় কিছু গান সহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট। নানা আয়োজনে ভরপুর আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগছে আমাদের বাংলা অনুষ্ঠান। এক কাপ চা কিংবা কফির সাথে উপভোগ করুন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এখন শুনবেন অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে একটি প্রতিবেদন। আজকের বিষয়, অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরি। ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা সারা বছরই ছড়ায়, তবে শরৎকালে এর সংক্রমণ বাড়তে শুরু করে এবং শীতকালে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। আপনার পরিবার কি এবছরের ফ্লু মৌসুমের জন্য প্রস্তুত? অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা তিনজন ক্লিনিক্যাল বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তারা জানাচ্ছেন কারা গুরুতর অসুস্থতার ঝুঁকিতে আছেন এবং কখন ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া উচিত, এবং সেই সাথে তারা জানাচ্ছেন অস্ট্রেলিয়ার শিশুদের জন্য বর্তমানে কি কি সুচবিহীন বিকল্প পাওয়া যাচ্ছে। মৌসুমি ফ্লু খুবই সাধারণ এবং অত্যন্ত সংক্রামক। বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন, তবে কিছু মানুষ গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে বেশি থাকেন। অস্ট্রেলিয়ায় 2025 সাল ছিল রেকর্ড অনুযায়ী সবচেয়ে প্রাণঘাতী ইনফ্লুয়েঞ্জার বছর। সে বছর 1,700 বেশি মানুষের মৃত্যু হয় এই রোগে। সিডনির জেনারেল প্র্যাকটিশনার এবং রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জিপিস এর প্রেসিডেন্ট ডক্টর মাইকেল রাইট বলেন, অনেক মানুষই ইনফ্লুয়েঞ্জাকে যথেষ্ট গুরুত্ব দেন না, অথচ এটি নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতা সৃষ্টি করতে পারে।
25: So a lot of us think it's just like a cold, but it is a serious condition which kills hundreds of Australians every year. Many thousands of Australians are admitted to hospital with influenza because it's a serious respiratory infection. Sometimes you'll recover quickly, but older Australians and particularly young children and also people with other health conditions like diabetes and asthma are more likely to get lung infections, pneumonia and need to go to hospital.
11: ফ্লুর উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার তুলনায় বেশি তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়। এর মধ্যে থাকতে পারে উচ্চ জ্বর, পেশি ও গাঁটে ব্যথা, মাথা ব্যথা এবং গলা ব্যথা। অন্যান্য বাতাসে ছড়ানো রোগের মতো ইনফ্লুয়েঞ্জাও আক্রান্ত ব্যক্তির নাক ও গলার ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। নিয়মিত হাত ধোয়া এবং কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখার মতো ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে এবং সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করা যায়। তবে ডাক্তার রাইট বলেন, নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হল প্রতিবছর ফ্লু টিকা নেওয়া।
25: The advantage of getting vaccinated is that you reduce the risk of you getting sick. You actually make sure that you're much less likely to get a serious infection, but you're also less likely to spread the virus to other people. So getting vaccinated is the best thing you can do to protect yourself, your family, and also your community.
11: যাদের ইনফ্লুয়েঞ্জায় গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি তাদের মধ্যে রয়েছে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষ। তবে সুস্থ স্বাভাবিক মানুষেরও গুরুতর অসুস্থতা হতে পারে। অস্ট্রেলিয়ান সরকার সুপারিশ করে যে ছয় মাস বা তার বেশি বয়সী প্রত্যেকেরই প্রতিবছর ফ্লু টিকা নেওয়া উচিত। যোগ্য ব্যক্তিদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়া হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল ডাক্তার স্টেফানি উইলিয়ামস বিস্তারিত জানান।
0: We recommend everybody over the age of 6 months gets a flu vaccine every year. And there are some groups of people for whom that vaccine is provided free under the National Immunisation Program. And they include children aged 6 months to 5 years, adults aged 65 and over, pregnant people, Aboriginal and Torres Strait Islander individuals aged 6 months and over, and a group of people with some specific medical conditions.
11: আপনি কোথায় থাকেন এবং কোথায় কাজ করেন তার উপর নির্ভর করে আপনার স্টেট বা টেরিটরি সরকার কিংবা কর্মস্থল থেকেও বিনামূল্যে ফ্লু টিকা দেওয়া হতে পারে। ফ্লু টিকা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে।
0: You can get a flu shot in many healthcare settings, including your local doctor, local council immunisation clinic, community health centres, Aboriginal health services and some pharmacies across Australia. And depending on state and territory arrangements, that may include in some hospitals as well.
11: Dr. Williams aro bolen, apni sthaniyo doctor, council immunization clinic, community health center, aboriginal shastho seba kendro ebong australia er kichu pharmacy theke flu tika nite paren. 2 theke 17 bochhor boyoshi shishura ekhon shuchbihin flu tikao nite pare. Naker maddhome dewa এই ফ্লু ভ্যাকসিন 2026 সালে অস্ট্রেলিয়ায় চালু হয়। তবে এটি কানাডা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বহু বছর ধরে নিরাপদভাবে ব্যবহৃত হচ্ছে। এটি অস্ট্রেলিয়া জুড়ে ব্যক্তিগতভাবে পাওয়া যায় আর কিছু স্টেটে 2-3 বছর বয়সী ও প্রি স্কুল শিশুদের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে। আপনার এলাকায় স্টেট অর্থায়িত কোনো কর্মসূচি আছে কিনা তা জেনে নিন। ডক্টর রাইট বলেন, সুচবিহীন এই বিকল্পটি পরিবারগুলোর জন্য দারুণ সুখবর।
25: This vaccine has been used for a number of years, particularly in the UK, Italy, Spain, Sweden, Finland. And so it's now in Australia. And so it's a nasal spray being made available in some states for free for children between the ages of 2 and 5. And we know that kids at that age don't really like having injections. And also their parents are less likely to bring them in because no one at that age really likes a needle.
11: বছরে যে কোনো সময় ফ্লু হতে পারে, তবে শীতকালে ভাইরাসের প্রকোপ বাড়ে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ সর্বোচ্চ থাকে। মৌসুম শুরুর 3 থেকে 4 মাস আগে টিকা নিলে সর্বোচ্চ সুরক্ষা পাওয়া যায়। তবে ভ্রমণের পরিকল্পনা থাকলে দেরিতে হলেও টিকা নেওয়া ভালো।
1: The optimal timing of protection is about 3 to 4 months. That's why we recommend autumn to start or winter months for people to get influenza vaccines. Like when they come into the market around April, May, and when it's convenient or they're available to workplaces, that's the best time to get vaccinated. Particularly for people who are traveling, I think it's good to get vaccinated 2 to 3 weeks before you're traveling, because we know it takes about 3 weeks for your immune system to be at the peak of your response.
11: Sydney বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও বৈশ্বিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর মেরু শীল ব্যাখ্যা করেন যে সর্বোচ্চ সুরক্ষা সাধারণত 3 থেকে 4 মাস স্থায়ী হয়। তাই আমরা শরৎকাল থেকে শীতের শুরু পর্যন্ত টিকা নেয়ার পরামর্শ দেই। এপ্রিল বা মে মাসে যখন টিকা সহজলভ্য হয় বা কর্মস্থলের মাধ্যমে দেয়া হয় তখনই টিকা নেওয়া সবচেয়ে ভালো। প্রতি বছর কমিউনিটিতে যে ধরনের ভাইরাস বেশি ছড়ায় তার উপর ভিত্তি করে ফ্লু টিকার গঠন পরিবর্তন করা হয়। এ কারণেই প্রতি বছর নতুন করে ফ্লু টিকা নিতে হয়। ছয়জনের মধ্যে একজনেরও কম মানুষের টিকা নেয়ার পর জ্বর, ক্লান্তি বা শরীর ব্যথার মতো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যা সাধারণত কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে সেরে যায়। তবে ডাক্তার শীল বলেন, গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া খুবই বিরল।
1: All vaccines tend to have some common side effects like pain and swelling, redness, all of those things that you get after a needle, or it can lead to some mild fever which will often resolve by itself. Very, very rarely there are some side effects like getting a severe allergic reaction. And that's why often when you get the vaccine, the doctor or the pharmacist will ask you to wait for 15 to 20 minutes. Because if there's going to be a reaction that soon after in that window, that it might happen.
11: অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা টিকা পাওয়া যায়। আপনার বয়স ও স্বাস্থ্যগত চাহিদা অনুযায়ী কোন টিকাটি সবচেয়ে উপযুক্ত সে বিষয়ে আপনার ডাক্তার পরামর্শ দিতে পারেন। সবশেষে ডাক্তার রাইট বলেন, ফ্লু টিকা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে তাহলে অবশ্যই আপনার জিপির সঙ্গে কথা বলুন।
25: Have a chat with your GP because there's a range of flu vaccines, some for people over 65, some for younger people. If you do have any concerns or worries why you might not want to have the vaccine, your GP should be able to explain if the vaccine's right for you.
11: অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে এই ফিচারটি গ্রন্থনা করেছেন জয়ী টমাইডু এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার একটি গান শোনার সময়। শোনা যাক একটি জমজমাট রোমান্টিক গান শিল্পী আরজিন কামালের কণ্ঠে।

0: SBS South Asian.
1: Your news from here
0: and hits from home.
2: Landu gets lost in his office building.
3: Man, why does every floor look the same?
2: Boat U is on a boat covered by Geico. And with Geico's 24/7 claim support from boat insurance specialists, he can spend more time getting lost on the water.
3: Man, getting lost out here is the best.
2: And with Geico, Boat U can add 24/7 access to towing, too.
3: To clarify, though, I'm only figuratively lost, in case you're worried.
2: It feels good to be Boat U. It feels good to Geico.
4: শুনছিলেন শিল্পী আরজিন কামালের কণ্ঠে এই দারুণ জমজমাট রোমান্টিক গানটি। শ্রোতা বন্ধুরা, এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর থাকবে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর। শোনার আমন্ত্রণ রইল।
2: Landu gets lost in his office building.
3: Man, why does every floor look the same?
2: Boat U is on a boat covered by Geico. And with Geico's 24/7 claim support from boat insurance specialists, he can spend more time getting lost on the water.
3: Man, getting lost out here is the best.
2: And with Geico, Boat U can add 24/7 access to towing, too.
3: To clarify, though, I'm only figuratively lost, in case you're worried.
2: It feels good to be Boat U. It feels good to Geico.
5: SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়।
6: Want instant MVP status? Join the new Dick Scorecard Plus program. For $99, Scorecard Plus members enjoy 1 year packed with perks, like $80 in annual bonus rewards, free shipping with no minimum purchase, triple points on 2 purchases, and more. That's over $160 in benefits. Join Dick Scorecard Plus today and score more than ever. Tap the banner to learn more. Exclusions and terms apply. Visit dicks.com/scorecardplus for details.
4: SBS বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে। মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026। আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর। পরিবেশন করছেন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়।
7: SBS বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটা যুদ্ধ শুরু হয়েছে, সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। এই সময় তিনি সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতায় চেয়েছেন। রাজধানী ঢাকার ফার্ম গেটে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলের সমর্থন এবং সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে।
8: আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
7: তিস্তা প্রকল্প নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। নদীতে সেচ প্রকল্প বাস্তবায়িত করতে বেজিং এর সঙ্গে আলোচনা চালাচ্ছে ঢাকা। প্রসঙ্গত, তারেক রহমানের বিএনপি ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় প্রথমবার চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই সফরে দুদেশের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে তিস্তা প্রকল্পের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত করার বার্তা দেওয়ার পাশাপাশি তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা।

0: হয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকে দুদেশ পরস্পরের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাঁচটি নীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে দুই দেশ। তবে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ, সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। উল্লেখ্য, 2016 সালের সমীক্ষার মাধ্যমে এর প্রাথমিক কাজ শুরু হয়। 2023 সালে একটি রিপোর্ট তৈরি করা হয়। এই প্রকল্পের মধ্যে রয়েছে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি, নদীর দুপাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের মতো বেশ কিছু কাজ। আওয়ামী লীগ সরকারের সময় এই প্রকল্পের বাস্তবায়নের জন্য চীন আগ্রহ দেখিয়ে আসছিল।
1: আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব।
0: এদিকে বিরোধী দলকে ষড়যন্ত্র এবং মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে, সরকারের ভুল থাকলে সে ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরো কার্যকর এবং কর্মক্ষম হয়, তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। এবার ভারতের খবর। বাইরের দেশ থেকে এসে অবৈধভাবে ভারতে যারা বসবাস করছেন তাদের চিহ্নিত করা এবং নিজের দেশে ফিরিয়ে দেওয়াটাই ভারতের নীতি। এতে বাংলাদেশের কাছেও সহযোগিতা চেয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেছিলেন, ভারত সরকার এমন কোন পদক্ষেপ করলে ঢাকাও ব্যবস্থা নেবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। নয়াদিল্লিতে তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্য করতে শোনা যাচ্ছে, এই মন্তব্যগুলো অবশ্যই ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখা উচিত।
2: দিস কমেন্টস মাস্ট বি সিন ইন দি কনটেক্সট অফ দি কোর ইস্যু অফ রিপ্যাট্রিয়েশন অফ ইলিগাল বাংলাদেশিস ফ্রম ইন্ডিয়া। দিস অবভিয়াসলি রিকোয়ার্স কোঅপারেশন ফ্রম বাংলাদেশ। Over 2,860 cases of nationality verification are pending with Bangladesh, and some of it, or several of it, a lot of it, for over 5 years.
0: এদিকে বিশ্বজুড়ে নির্ভরযোগ্য অংশীদার হিসাবে অবদানের কথা তুলে ধরেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী দেশের ভ্যাকসিন মৈত্রীর উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, ভারত অনেক দেশ এবং আন্তর্জাতিক উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ করছে। মহামারীর সময় বিশ্বব্যাপী নৈতিকতার উপর ভারতের মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ধনী দেশগুলোর স্বার্থ সেবা কর্মকাণ্ডে তুলনা করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, যা বিশ্বব্যাপী ইকুইটির চেয়ে ভ্যাকসিন মজুদকে অগ্রাধিকার দেয়। সংকটের সময় ভ্যাকসিন বিতরণে চরম বৈষম্যের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কিছু দেশ জনসংখ্যার 8 গুণেরও বেশি ভ্যাকসিন মজুদ করেছে এবং উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে রয়েছে।
3: And what we had was a very interesting and to my mind a very revealing indication of national characters. There were countries who stockpiled vaccines. I remember one in particular, being from the diplomatic world, I won't mention its name. And there were others who actually had no hope of getting anywhere near vaccines. We actually ended up supplying vaccines to a very large number of countries.
0: অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা এবং কংগ্রেসের এমপি রাহুল গান্ধী। ডোনাল্ড ট্রাম্প লাভ দিতে বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাভ দেবেন, এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী মার্কিন নিয়ন্ত্রণে রয়েছেন। রাহুল গান্ধী বলেছেন, আমেরিকার কাছে সংবেদনশীল তথ্য থাকার কারণেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বাধীনতা ব্যাহত হচ্ছে। গুরুগ্রামে এক সমাবেশে রাহুল গান্ধী সাম্প্রতিক মার্কিন ভারত চুক্তিগুলোকে সহযোগিতার পরিবর্তে জবরদস্তির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
4: নরেন্দ্র মোদী চুপ নেই কর সকতা হ্যায়, बिना डोनाल्ड ट्रंप के परमिशन लिए। डोनाल्ड ट्रंप अगर इससे कहेगा तू जंप मार, नरेंद्र मोदी जंप मारेगा। ये हिंदुस्तान की सच्चाई है।
0: আর কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
5: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
0: আর শপথ গ্রহণের দিনই রাজ্যের নতুন শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
6: আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের উপরে, আমাদের কর্মীদের উপরে, লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে।
0: এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
7: শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার আরও একটি গান। এখন শুনবেন আরও একটি জমজমাট প্রচলিত গান, সমবেত কণ্ঠে চলুন শোনা যায়।

0: সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, এই জমজমাট প্রচলিত গানটি দিয়েই গানটির পরে আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর থাকবে সাউথ এশিয়া ফেস্টিভ্যাল এবং বৈশাখ মেলা নিয়ে একটি মনজ্ঞ প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আশা করি থাকবেন আমাদের সাথে।
1: What you think of my new saddle, Lizard?
2: Oh yeah, swell, mate. Proper comfy.
1: Just one of the upgrades I've added to this puppy.
2: What else have you got on here?
1: New air intake filter, quick shifter, and a beefy muffler.
2: Well, that's why you ride with Geico Motorcycle Insurance. So you can cover your custom parts and equipment. Now let's hear that muffler purr.
1: All right, hang on tight to my love handles.
3: It feels good to ride with help. It feels good to Geico.
4: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign. Bring your own ad or have our production team make you something in one of our 68 languages. Start the conversation with your new audience today. Email sales@sbs.com.au.
0: দারুণ সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla অথবা ডাউনলোড করুন SBS রেডিও অ্যাপ এখনই। SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে। বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন সাউথ এশিয়া ফেস্টিভ্যাল এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনজ্ঞ প্রতিবেদন।
5: প্রতি বছরের মতো আবারও বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে গত 26 এপ্রিল মেলবোর্নে পালিত হয় সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল। এবার এটি পালিত হল মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারের উন্মুক্ত প্রাঙ্গণে। এই ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ। দিনটি ছিল কিছুটা উষ্ণ। বিকেল গড়াতেই ফেডারেশন স্কোয়ারের প্রাঙ্গণটি ধীরে ধীরে পূর্ণ হয়ে ওঠে। এমনিতেই জায়গাটি সবসময় নানা ধরনের ইভেন্টের জন্য সবার প্রিয়। মূল মঞ্চে চলছে নাচ, গান, কবিতা পাঠ সহ নানা সাংস্কৃতিক আয়োজন, আর উপরে বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছিল তার লাইভ। নানা দেশের নানা ভাষার মানুষের মিলনস্থল হয়ে উঠেছে জায়গাটি। বাংলা ভাষাভাষী তথা দক্ষিণ এশিয়ার নারী পুরুষরা এসেছেন তাদের ঐতিহ্যবাহী শাড়ি, পাঞ্জাবি, কোর্তা সহ দেশীয় পোশাক পরে। উৎসব প্রাঙ্গণে চোখে পড়ছিল নানা ধরনের স্টল, দেশি পোশাক, গয়না, খাবার দাবার আরও কত কি। মেলায় স্ত্রী সন্তানদের নিয়ে এসেছেন সানিয়াত ইসলাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান উৎসবটিকে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল নাম দেওয়ার জন্য।
6: বছরের একটা সময় যখন আমরা বাঙালিরা সবাই চিন্তা করি যে এই বিদেশ বিভূয়ে আমরা সবাই একত্রিত হব, আয়োজকদের ধন্যবাদ এটাকে শুধুমাত্র বাংলাদেশের পরিসরে না রেখে সাউথ ইস্ট এশিয়ান ফেস্টিভ্যাল হিসেবে নাম দেওয়ার জন্য। অসাধারণ হয়েছে, প্রচুর পরিচিত মানুষজনের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া তো আছেই।
0: আপনি কি একা এসেছেন নাকি?
6: না, বউ বাচ্চা এসেছে, ওরা ঘোরাঘুরি করছে, আমিও ঘোরাঘুরি করছি। এই তো,
0: কি কি দেখলেন, কি কি ট্রাই করলেন খাবার দাবার?
6: এখন পর্যন্ত ট্রাই করি নাই, আসলে ট্রাই করব। ফুচকা দেখতে পাচ্ছি, চটপটি দেখতে পাচ্ছি।
5: বাংলাদেশের বৈশাখের আবহাওয়ার সাথে দিনটির তুলনা করে একজন দর্শনার্থী সুব্রত ভট্টাচার্য বলেন, মেলায় এসে খুবই ভালো লাগছে।
7: খুবই ভালো লাগছে আজকে। লাকিলি আমাদের ওয়েদারটাও মনে হচ্ছে যে বাংলাদেশের বৈশাখের যে ওয়েদার আমরা পাই, মেলবার্নের এই ওয়েদার পাওয়াটা খুবই মানে অবাক করার ব্যাপার যে আজকে আমরা সেলিব্রেশন করছি বেঙ্গলি নিউ ইয়ার, এবং সাথে যে আমাদের যে ওয়েদারটা সেটাও আসলে খুব মানে সামঞ্জস্যপূর্ণ। বাট এসে খুব ভালো লাগছে।
0: প্রতিবারই কি আসেন?
7: প্রতিবারই আসা হয়। হ্যাঁ, গত বছর সম্ভবত হয়নি বা তার আগেও এসেছিলাম। প্রতি বছরই চেষ্টা করি আসার জন্য। আমার যেহেতু মেয়ে আছে এবং ও নিজেও হচ্ছে, আমরা চেষ্টা করছি যে কালচারাল প্রোগ্রামগুলোর সাথে হচ্ছে অ্যাক্টিভ করেন, বিশেষ করে বাঙালি যে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আছে, তো ও পার্টিসিপেট করে, তো এই কারণেই আসা।
0: বাংলাদেশ ও ভারত থেকে আনা জুয়েলারি শপে পণ্য সাজাচ্ছিলেন মারজানা ইসলাম স্বর্ণা। তিনি দাবি করছিলেন অনেক বিক্রি হচ্ছে।
8: আমি জুয়েলারি বিক্রি করতেছি বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে। আমার কাছে হচ্ছে যে সেট আছে, দেন ঝুমকা আছে, টানা আছে, চুড়ি আছে, কাশ্মীরি চুড়ি আছে, বাচ্চাদের চুড়ি আছে, তারপর ডায়মন্ড সেট আছে, অনেক মানুষ আছে ভালোই মাল আলহামদুলিল্লাহ।
0: হ্যাঁ, কেমন বিক্রি হচ্ছে?
8: অনেক ভালোই বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার শপ না, হচ্ছে আমার আপুর শপ। অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে, অনেক মানুষ আসছে। আর হচ্ছে আমার হচ্ছে এটা প্রথমবার এখানে আসা, তো হচ্ছে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে।
0: আপনি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাকি? উৎসবে নৃত্য পরিবেশন করেন নৃত্য ভুবনের শিক্ষিকা সৈয়দা সায়রা আহমেদ। তিনি বলেন, এখানে বহু সাংস্কৃতিক অডিয়েন্সের সামনে ছোট্ট শিশুরা পারফর্ম করছে, যা এই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
8: খুবই ভালো লাগছে। আমি নৃত্য ভুবন থেকে, আমার নাচের স্কুল, ছোট বাচ্চারা পারফর্ম করলো, তো বৈশাখের জন্য এটা খুবই বড় আমাদের জন্য অপরচুনিটি, আমাদের দেশের কালচারটাকে মাল্টি কালচার অডিয়েন্সকে দেখানোর জন্য খুবই ভালো লাগছে। এবং আজ এবারের মানে আয়োজনটা আমার বেশি ভালো লাগছে, কারণ ভেন্যুটা খুব সুন্দর জায়গায়, তো আমার মনে হচ্ছে যে সবাই এবং অডিয়েন্সরা খুব এনজয় করছে, উপভোগ করছে, বসে দেখছে। তো গতবার অন্যান্য সময় দেখা যায় যে অডিয়েন্সরা স্টলেই বেশি ঘোরাঘুরি করে, কিন্তু এবার মনে হচ্ছে এত সুন্দর একটা ভেন্যু এবং সবাই বসে খুবই সুন্দর করে আমাদের পারফরমেন্স দেখছে।
0: আপনাদের হচ্ছে নাচের পারফরমেন্স, তাই না?
8: আমারটা ছিল নৃত্য ভুবন, দুইটা পারফরমেন্স ছিল। একটা করেছি খেলা ভাঙার খেলা, ওটা ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা গ্রুপ ডান্স করলাম, তারপরে আমি সলো করেছি।
0: মেলায় এসেছেন আরো একজন দর্শনার্থী ওমর শরীফ। তিনি এই উৎসবকে নিজ সংস্কৃতি চর্চার একটি প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন।
9: খুবই সুন্দর লাগতেছে, আমাদের নিজেদের চেনা চেনা শিল্পীরা গাচ্ছে, মেলবোর্নের বৃহত্তর যারা শিল্পীদের পৃষ্ঠপোষক দরকার ছিল তারাও অনুষ্ঠানে আসছে। তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে সংস্কৃতি চর্চা করার এবং ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম তাদের জন্য এই আমাদের কালচারের অ্যাক্টিভিটিস দেখতেছি।
0: মঞ্চে ড্রামস বাজাবেন সামিউল মাসুক অ্যান্টনি। তিনি এসেছেন তার ব্যান্ড দল স্যাম আরিফিন একাউস্টিক্সের সাথে। বলছিলেন, পরিবারের সাথে এখানে ভালোই সময় কাটছে তার।
10: এই জনসমাগমটা বেশ ভালো লাগছে, বিশেষ করে দেশের যে অংশটা আমরা প্রতিনিয়ত ভাবি, বিশেষ করে এপ্রিল মাস আসলেই পয়লা বৈশাখ। মেলবোর্নে ছোট পরিসরে হলেও এই জিনিসটা আমাদের কিছুটা হলেও এই প্রাণের খোরাকটা মিটিয়ে দিচ্ছে। বৈশাখ মানে তো একটু গরম, তো গরম থাকাটা আসলে অনেকটা প্রার্থিত, সেই হিসেবে আজকের ওয়েদারটা ভালো, গরম সেই হিসেবে, খুব গরম না। আর বৃষ্টি যেহেতু হয়নি সেটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো হয়েছে, যে একটু পরে র্যালি হবে, গান বাজনা হচ্ছে, সবাই আনন্দ করছে, ঘুরছে ফিরছে, ভালো লাগছে দেখতে।
0: আর কি কি কিছু খাবার দাবার কিছু ট্রাই করেছেন?
10: খাবার দাবার ট্রাই করেছি, আর আজকে আমার এখানে মূলত আসা হচ্ছে অনুষ্ঠানে বাজানোর জন্য।
0: কি বাজাবেন?
10: আমি ড্রামস বাজাবো, আমার ব্যান্ড উঠবে, আমাদের ব্যান্ড হচ্ছে স্যাম আরিফিন অ্যাকোস্টিক্স। যেটা
0: মেলবোর্নের দুই বাংলার কবিতা আবৃত্তি সংগঠন কবিতায়নের একজন আবৃত্তিকার উলফাত জাহান, বাংলাভাষী কমিউনিটির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, আমরা অভিবাসী, দেশ ছেড়ে অনেক দূরে এসেছি, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে নিজ সংস্কৃতি পৌঁছে দেই।
11: আমরা এখানে মেলবোর্নে দুই বাংলা মিলে যে আবৃত্তির সংগঠন কবিতায়ন, কবিতায়নের থেকে আমরা এসেছি। একটু আগেই আমাদের পারফরমেন্স শেষ হয়ে গেল, খুবই ভালো লাগছে এখানে আজকে। এবং মানে ফেডারেশন স্কোয়ারে অন্য সময়, অন্যান্য বছর হয় মেলা, এবারে একদম সেন্টার পয়েন্টে হচ্ছে।
0: কথা হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জের কর্ণধার জায়েদি সজীবের সাথে। তিনি বলেন, সাউথ এশিয়ার সব দেশ ও ভাষাভিত্তিক সংস্কৃতিতে এই বৈশাখ মাসেই নববর্ষ শুরু হয়, যার গোড়াপত্তন ঘটে সম্রাট আকবরের সময়। তিনি বলেন, বাংলা নববর্ষ একমাত্র বড় ইভেন্ট যাকে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি।
10: আচ্ছা, এই অনুষ্ঠানটা তো আসলে আমাদের সাউথ এশিয়ান সবগুলি কান্ট্রি বিভিন্নভাবে সেলিব্রেট করে থাকে। এটা মূলত শুরু হয়েছে সম্রাট আকবরের সময় থেকে। সো এটা আসলে আমাদের মানে সাউথ এশিয়ান সব দেশেই এটা সেলিব্রেট করে। মূলত আমাদের বাঙালি কমিউনিটি সবচেয়ে বেশি রক্তরক্তে ঢুকে আছে আমাদের। হ্যাঁ, এবং এটা একমাত্র বড় ইভেন্ট যেখানে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি, যেটা কোনো ধর্ম মত নির্বিশেষে আমরা উদযাপন করি। এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যালেন্ডারকে ফলো করে আজকের দিনটা হচ্ছে আমাদের নতুন বছরকে স্বাগত জানানোর সময়। তো সবাইকে শুভ অবসর জন্য ধন্যবাদ শাহান ভাই, আপনাকে অলওয়েজ আমাদের সাথে থাকার জন্য।
0: অনুষ্ঠানের এক পর্যায়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে নানা ধরনের মুখোশ ও আঁকা চিত্র নিয়ে এবং ঢোলের বাদ্যের তালে তালে শিশু কিশোর তরুণদের সাথে যোগ দেন নারী পুরুষরা। শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে পুরো ফেডারেশন স্কোয়ার জুড়ে। রাত ১০টায় উৎসব শেষ হয় জমকালো আতশবাজির মধ্য দিয়ে। মেলবোর্নের সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল নিয়ে প্রতিবেদনটি পরিবেশন করলাম আমি শাহান আলম। শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবেন শিল্পী বাপ্পা মজুমদারের কণ্ঠে আরও একটি রোমান্টিক গান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল ৩টায় সাউথ এসবিএস সাউথ এশিয়ানে লাইভ। আর পূর্ণ সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টায় এসবিএস টুতে। অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন sbs.com.au/bangla। আমাদের লাইক দিন এসবিএস বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, সামনের দিনগুলো আপনাদের ভালো কাটুক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহান আলম। শুভরাত্রি।